0: উনি জেড প্লাস ক্যাটাগরি পান, আমরা উইথড্র করিনি। ডাইরেক্টর অফ সিকিউরিটি সিনিয়র অফিসার এখানে আছেন, আমার সিকিউরিটির জন্যই আছেন। দেখুন, আমি ওনাকে নেমেই জিজ্ঞেস করেছিলাম, জি ইজ দেয়ার এনি কমিউনিকেশন, তারা বলেছেন কমিউনিকেশন আমাদের কাছে ছিল না। তবুও আমি টিভি ছবিতে যেটুকু দেখেছি, সিনিয়র পুলিশ ডিসির নেতৃত্বে পুলিশরা তাকে প্রপারলি সাপোর্ট দিয়েছে, এবং আমি বিজেপির কোন পরিচিত মুখকেও দেখিনি, ঝান্ডাকেও দেখিনি।
1: মমতা ব্যানার্জিকে গাড়ি কে উপর কিচড় ফেঁকনা, পত্থর ফেঁকনা, চপ্পল ফেঁকনে কা সাথ দূর দূর তক ভারতীয় জনতা পার্টি কা কোই সম্পর্ক নেই হ্যায়। আর তৃণমূল হাম লোগ কো সিখানে মত আয়ে ইয়ে ক্যা হো রহা হ্যায়। ইয়ে তৃণমূল আর তৃণমূল কা লড়াই হ্যায়, জনতা আর তৃণমূল কা লড়াই হ্যায়। কিসি মুখ্যমন্ত্রী তো বহু দূর কি বাত হ্যায়, কিসি মহিলা নেত্রী কা গাড়ি কা উপর, কিসি নেতা কা গাড়ি কা উপর পত্থর ফেঁকা যায়, ভারতীয় জনতা পার্টি ইসকা সমর্থক নেই হ্যায়। হাম ইস ঘটনা কে নিন্দা করতে হ্যায়, আর এসা হুয়া তো পুলিশ হ্যায়, উসকা জো কারওয়াই করনা হ্যায় পুলিশ করেগি।

0: উনি জেড প্লাস ক্যাটাগরি পান, আমরা উইথড্র করিনি। ডাইরেক্টর অফ সিকিউরিটি সিনিয়র অফিসার এখানে আছেন, আমার সিকিউরিটির জন্যই আছেন। দেখুন, আমি ওনাকে নেমেই জিজ্ঞেস করেছিলাম, জি ইজ দেয়ার এনি কমিউনিকেশন, তারা বলেছেন কমিউনিকেশন আমাদের কাছে ছিল না। তবুও আমি টিভি ছবিতে যেটুকু দেখেছি, সিনিয়র পুলিশ ডিসির নেতৃত্বে পুলিশরা তাকে প্রপারলি সাপোর্ট দিয়েছে, এবং আমি বিজেপির কোনো পরিচিত মুখকেও দেখিনি, ঝান্ডাকেও দেখিনি।
1: মমতা ব্যানার্জিকে গাড়ি কে উপর কিচড় ফেঁকনা, পত্থর ফেঁকনা, চপ্পল ফেঁকনে কাজ দূর দূর তক ভারতীয় জনতা পার্টি কাজ সম্পর্ক নেই। আর তৃণমূল হামলো কো সিখানে মত আয়ে ये क्या हो रहा है, ये तृणमूल और तृणमूल का लड़ाई है, जनता और तृणमूल का लड़ाई है। किसी मुख्यमंत्री तो बहुत दूर की बात है, किसी महिला नेत्री का गाड़ी के ऊपर, किसी नेता का गाड़ी के ऊपर पत्थर फेंका जाए, भारतीय जनता पार्टी इसका समर्थक नहीं है। हम इस घटना की निंदा करते हैं, और ऐसा हुआ तो पुलिस है, उसका जो कार्रवाई करना है पुलिस करेगी।
2: Make your media plan smarter with India Today Live TV on your connected devices. Amplify your brand with 100 million smart internet viewers. To advertise, mail us at sales@aajtak.com. Make your media plan smarter with India Today Live TV on your connected devices. Amplify your brand with 100 million smart internet viewers. To advertise, mail us at sales@aajtak.com.